শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

পরিবেশন করব 27 আগস্ট বৃহস্পতিবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় বুধবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় মঞ্জুরুল হক এবং আমি শ্রাবণী মুখার্জি। একটি মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সম্প্রতি বেশ কয়েকটি মিত্রদেশে পররাষ্ট্রমন্ত্রীদের বলেছেন যে ইরানের বিরুদ্ধে আপাতত নতুন কোনো হামলা চালানোর সম্ভাবনা নেই। মার্কিন সংবাদ ওয়েবসাইট অ্যাক্সিওস একজন মার্কিন কর্মকর্তা ও অন্য একটি সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার এ খবর প্রচার করে। সোমবার ইরানের বিরুদ্ধে ব্যাপক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের মার্কিন ঘোষণার পর এই প্রতিবেদনটি প্রচার করা হয়েছে। তেহরানের উপর সামরিক হামলা থেকে দৃশ্যত অর্থনৈতিক চাপ প্রয়োগের দিকে ওয়াশিংটনের সরে আসার প্রতিফলন ঘটছে এই পদক্ষেপে। অ্যাক্সিওসের প্রতিবেদনে আরও বলা হয়েছে যে রুবিও ইঙ্গিত দিয়েছেন ইরানের বন্দরে প্রবেশ ও প্রস্থানকারী জাহাজগুলোর ওপর মার্কিন নৌ অবরোধের পাশাপাশি নতুন নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের উপর অর্থনৈতিক চাপ বৃদ্ধি করছে ওয়াশিংটন। প্রতিবেদনে অপর এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে এই নীতি অন্তত নভেম্বর মাসে নির্ধারিত মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর পর্যন্ত অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে। নতুন একটি সামরিক অভিযানের বিষয়টি যখন আবারও বিবেচনা করা হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে এটা হচ্ছে আরেকটি ইঙ্গিত যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ নিয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন এবং অন্তত আপাতত এর অবসান তিনি চাইছেন। ইরানের সাথে ব্যবসায় জড়িত এমন কোম্পানি ও ব্যক্তিদের উপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই পদক্ষেপে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরানের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান মঙ্গলবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন ওয়াশিংটনের পদক্ষেপের সমালোচনা, যেখানে তিনি করেন আন্তর্জাতিক আইনে এই পদক্ষেপের কোনো ভিত্তি নেই উল্লেখ করে তিনি বলেন যে অবৈধ ও একতরফা এই নিষেধাজ্ঞার কঠোর বিরোধিতা চীন করছে। তিনি আরও বলেন ইরানের সঙ্গে বেইজিংয়ের সহযোগিতা আন্তর্জাতিক আইনের কাঠামোর আওতায় পরিচালিত হয় এবং এতে হস্তক্ষেপ করা বা বাধা দেওয়া উচিত নয়। সোমবার মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এই পদক্ষেপ ঘোষণা করার পরপরই চীন তাদের প্রতিক্রিয়া জানায়। মার্কিন অর্থমন্ত্রী বলেছেন যুক্তরাষ্ট্র সারা বিশ্বে ইরানের আর্থিক সংযোগের বিরুদ্ধে একটি অর্থনৈতিক হামলা চালাবে। বেসেন্ট সতর্ক করে দিয়ে বলেন যে নিষেধাজ্ঞা লঙ্ঘনকারী দেশগুলোকে ডলার ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা থেকে বাদ দেওয়া হতে পারে। যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের একটি কূটনৈতিক সমাধান খুঁজে বের করার প্রচেষ্টা এখনও চলছে। পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে তাদের প্রধান আসিম মুনির ইরান সফর করেছেন। মুখ্য এই মধ্যস্থতাকারী ইরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন, যাদের মধ্যে ছিলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সংসদীয় স্পিকার মোহাম্মদ বাঘের খালিবাব এবং সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মহসেন রেজাই। সেনাবাহিনী বলেছে উত্তেজনা ছড়িয়ে পড়া কিভাবে সামাল দেওয়া যায় তা নিয়ে তারা আলোচনা করেছে। হরমুজ প্রণালী পরিস্থিতি এবং সংঘাতের দ্রুত সমাপ্তি টানা নিয়েও তারা কথা বলেছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এই সফরে যোগ দেন। তিনি বলেছেন উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং বৈঠকটি যে ইতিবাচক ইঙ্গিত প্রদানের মধ্যে দিয়ে শেষ হয়েছে তার উল্লেখ করে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকার আভাস তিনি দিয়েছেন।

খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। জাতিসংঘ এবং আন্তর্জাতিক রেড ক্রস সমিতি আইসিআরসি স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবস্থা নিয়ে দ্রুত বিধিমালা প্রণয়নের জন্য বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানিয়েছে। মানুষের সম্পৃক্ততা ছাড়াই লক্ষ্যবস্তু নির্বাচন ও হামলা চালাতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের কারণে এসব অস্ত্র ব্যবস্থা নৈতিক ও অন্যান্য উদ্বেগ সৃষ্টি করছে। এগুলো নিয়ন্ত্রণ করা নিয়ে আলোচনা চলমান আছে, তবে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার লড়াইয়ে এরকম অস্ত্র ব্যবস্থা ইতিমধ্যে ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে জাতিসংঘ ও আইসিআরসি বলেছে, আমরা এখন একটি নৈতিক সীমারেখা অতিক্রম করার বিপজ্জনক রকম কাছাকাছি

0: হতাহতের সংখ্যা নিয়ে তিনি আসন্ন সংকটের তীব্র আশঙ্কা প্রকাশ করেছেন। ওই কর্মকর্তা আরো বলেন যে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে দেশগুলোকে স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবস্থা উন্নয়নের ক্ষেত্রে কি গ্রহণযোগ্য নয় তা নির্ধারণ করতে হবে এবং এ ধরনের অস্ত্র যাতে তৈরি না হয় তা নিশ্চিত করতে হবে। ফুকুওকা জেলায় সর্বোচ্চ তাপমাত্রা বুধবার 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার মধ্যে দিয়ে জাপানের কিছু অংশকে আরও একদিন বিপজ্জনক তাপ প্রবাহের মোকাবিলা করতে হয়। ফুকুওকা বিমানবন্দরের তাপমাত্রা ছিল 40.4 ডিগ্রি। অন্যদিকে দাজাইফু শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40.3 ডিগ্রি। পশ্চিম জাপানের আরও কয়েকটি স্থানে তাপমাত্রা 39 ডিগ্রির উপরে রেকর্ড করা হয়েছে। জুলাই মাসের শেষ দিকে আঘাত হানা শক্তিশালী এক ভূমিকম্পের প্রভাব এখনও কাটিয়ে উঠতে না পারা কুমামোতো জেলার কিছু অংশে প্রচণ্ড তাপ প্রবাহ আঘাত হেনেছে। ইয়াতসুশিরো শহরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39.2 ডিগ্রি এবং কুমামোতো শহরে ছিল 38.9 ডিগ্রি। জাপানের 47টি জেলার মধ্যে 37টিতে বুধবারের জন্য হিট স্ট্রোক সতর্কতা জারি করা হয়েছে। কর্মকর্তারা বলছেন লোকজনের উচিত হবে এয়ার কন্ডিশনার ব্যবহার করা এবং পর্যাপ্ত পরিমাণে পানি ও লবণ গ্রহণ করা। পশ্চিম জাপানের কাগাওয়া জেলার ধান চাষিরা সাম্প্রতিক বৃষ্টিপাতের অভাবে তাদের ফসল ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছেন। ফুজিমোতো মাসায়ুকি হিগাশি কাগাওয়া শহরে প্রায় 2.4 হেক্টর জমিতে ধান চাষ করেন। তিনি বলেন সাম্প্রতিক সপ্তাহগুলোতে পানির অভাবে তার কিছু ধান খেত শুকিয়ে গেছে এবং ধানের শীষগুলো বাদামি হয়ে গেছে। বৃষ্টিপাতের অভাবে ধান খেতে সরাসরি পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে এবং কৃষিকাজে পানি উত্তোলনের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আগামী মাসের শেষে ফসল কাটা শুরু হওয়ার কথা, কিন্তু ধানের গাছগুলো পর্যাপ্ত পরিমাণে বাড়েনি এবং কিছু খোসা খালি রয়ে গেছে। ফুজিমোতোর ধারণা, বর্তমান পরিস্থিতিতে তার ফসল প্রায় 40% কমে যাবে। সেচ পুকুরের পানির স্তর অত্যন্ত নিচে নেমে যাওয়ায় এই পরিস্থিতি অব্যাহত থাকলে ফসলের পরিমাণ আরও কমে যাবে বলে তিনি আশঙ্কা করছেন। ফুজিমোতো বলেন, তিনি শুধু অবশিষ্ট পানি অল্প অল্প করে অন্যান্য কৃষকদের সঙ্গে ভাগ করে নিতে পারেন।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হলো। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।